0: ওরও দুঃখে কেটাও কে দেখ পেট দেখ দুঃখে আও দুঃখে আও জানি এই বেলা পখালা লাগে হইরান হইন কাহ জানি হলা কে গর্নে কে নগর্নে তৈলেই বিরামী ভার কেই মেলো মিশে পাইলেন
1: বুয়া চিড নগর্নোস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই বেশি সরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাদ আছে নি তিন ট্যাম বরু
0: হুঞ্ছ বুয়ারি লো গই আলম সারে গারো
1: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 9845664093
3: হার্দিক নিমন্ত্রণা হার্দিক নিমন্ত্রণা হামি সবাইকো চাহনা বিশ্ব শান্তিকো কামনা ভন্নে মূল নারাকা সাথ চলিং বৌদ্ধ।

সেদিকে না ডিভোর্স থাকো কেটে ভনে ছেড়ে দেওয়া কই মায়ের গানে মান যে ভালো তোমার আসতে পারে জানিয়ে সমাজ তোমার কি সোচ মেয়ে জানে তো ডিভোর্স তারিখ হই না মো মাটিকে অন্য সময় না সকলে মেয়ে ডিভোর্স তারিখ।